লিখে করো পায়াও নো লতা পায় ঝাতা ওই যা ঘুমলে আপকো চানো ডাটে মরে জানো ঝাতা ওই যা ঘুমলে লেখাকো টুনি টুনি মনে মনে বদাম খানে কামিলো দুধকো তরি না তার

ভবানী, চিনেছে রে রঘুনাথলে সবারিলে ইয়ো ভনে কোবানী। মাছা কচ্ছপ চলদছন কমলকো সগির চকেশর তাহা,